সেই লোক আমাকে কলকাতা নিয়ে যায়। কলকাতা থেকে সে ভিসা ম্যানেজ করে, ভিসা ব্যবস্থা করে সে রোমানিয়া শহর ক্যাপিটাল শহর বুখারেস্টে চলে আসে। বুখারেস্ট থেকে সে আমাকে জঙ্গলের পথে কোনো ট্যাক্সি অস্ট্রিয়া থেকে আসে। অস্ট্রিয়া থেকে Thank you.